কিশোর কুমার আর আশা ভোসলে, তুমি আইকালে বন্দিশ ফিল্মা খাতির লক্ষ্মীকান্ত প্যারেলাল হানি সঙ্গীতবদ্ধ কেলে আনন্দ বক্ষী হাঁচে গীত। আর আতা কার্যাবলী ফুড়ে মারতানা জনম সে পহলে অমিত কুমার আর সুরেশ ওয়াড়কর হাঁচো আওয়াজ, নকশলাল পুরী হাঁচি রচনা, সঙ্গীতকার রাহুল দেব বর্মন।